শ্রোতা বন্ধু, আপনমানে ভক্তি গীতর কার্যক্রম বন্দনা শুণুছন্তি আকাশবাণী বারিপদা কেন্দ্ররু। প্রচারিত হেউছি এফএম ব্যান্ডরে 102.9 মেগাহর্জ যোগে। বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী অক্ষয় মহান্তি, কণ্ঠরে সালবেগঙ্কর গীত রচনা।

শ্রোতা বন্ধু, এথিলা আজির ভক্তি গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম অনুচিন্তা পরে পরে শ্রীমদ ভাগবত। আসন্তু শুণবা আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

ট্রেন টিকট বুকিং অধিক সরল এবং যাত্রী অনুকূল করা লক্ষ্য নিয়ে রেল মন্ত্রণালয় পক্ষ পদক্ষেপ গ্রহণ করা যাইছি। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC ওয়েবসাইটে এক নূতন সংস্করণ কার্যকরী হয়েছে। এদ্বারা সংরক্ষণ সম্পর্কিত যাত্রী সমস্ত তথ্য পাইবা সহ টিকেট বুকিং ব্যবস্থা অধিক সহজ হয়ে পারিব। বর্তমান কার্যকরী রয়েছে IRCTC ওয়েবসাইট্র হোম পেজ্রে এই নূতন সংস্করণ এক লিঙ্ক প্রদান করা যাইছি। তবে এর বৈশিষ্ট্যগুলি উপরে মতামত দেওয়া রেল মন্ত্রণালয় যাত্রী অনুরোধ করেছে। 2002 আরম্ভ হয়ে IRCTC ওয়েবসাইট মাধ্যমে এবে প্রতিদিন প্রায় 14,50,000 টিকট বিক্রি হেউথবা জনাপড়িছি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। ভারত বেলজিয়াম বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগকে অধিক সুদৃঢ় করা নিয়ে সহমত হয়েছেন। দ্বিপাক্ষিক রণনৈতিক আলোচনার প্রথম বৈঠক গতকাল ব্রসেলসে অনুষ্ঠিত হয়েছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বেলজিয়াম উপপ্রধানমন্ত্রী তথা বৈদেশিক মন্ত্রী ম্যাক্সিম প্রেভোট উদ্ঘাটনী অধিবেশনরে সহ অধ্যক্ষতা করেছিলেন। বাণিজ্য এবং নিবেশ, সবুজ শক্তি, নবসৃজন এবং প্রযুক্তিবিদ্যা, যোগাযোগ, প্রতিরক্ষা, সুরক্ষা, আঞ্চলিক এবং বিশ্বস্তরীয় প্রসঙ্গ এবং জনসম্পর্ক নিয়ে উভয় দেশ ব্যাপক সহভাগিতার সহ কার্য করা সম্মতি প্রদান করেছেন। ডক্টর জয়শঙ্কর কহিছেন, ইউরোপ সহিত ভারতর সম্পর্ক এক বিশেষ স্থান অধিকার করেছে। এই রণনৈতিক আলোচনার নির্যাস দুই দেশ মধ্যে সহভাগিতাকে অধিক সুদৃঢ় করিব। বেলজিয়াম উপপ্রধানমন্ত্রী শ্রী প্রভেট কহিছন্তি, গতবর্ষ মার্চ মাসের অনুষ্ঠিত বেলজিয়াম অর্থনৈতিক মিশন দুই দেশ মধ্যে আর্থিক সম্পর্কর শক্তিকে অধিক ত্বরান্বিত করেছিলা। বাণিজ্য, নিবেশ এবং নবসৃজন দুই দেশকে নিকটতর করুথিবা বেলে ভবিষ্যতের সহযোগ পাই এক দৃঢ় ভিত্তিভূমি প্রদান করুছি বলে শ্রী প্রভেট কহিছন্তি। ভারত ইউরোপীয় সংঘ বাণিজ্য এবং প্রযুক্তি পরিষদ বৈঠক উভয় পক্ষঙ্ক মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিনামা, সুরক্ষা এবং প্রতিরক্ষা সহভাগিতা তথা অন্যান্য প্রসঙ্গে সম্পর্ককে গতিশীল করিব বলে বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা ব্যক্ত করেছেন। ব্রসেলসে গতকাল এই বৈঠক পরে গণমাধ্যমকে সম্বোধন করে ডক্টর জয়শঙ্কর কহিছেন, ভারত এবং ইউরোপীয় সংঘ পরস্পর মধ্যে বিশ্বাসকে অধিক দৃঢ় করেছেন। ব্যবসায় এবং প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রে এর উপযোগকে ব্যাপক করা নিয়ে প্রয়াস জারি রয়েছে। বৈঠক অবসরের উভয় পক্ষ ইভি চার্জিং ভিত্তিভূমি ক্ষেত্র উপরে প্রথম নবসৃজন কেন্দ্র প্রতিষ্ঠা করা সহমত হয়েছে ডক্টর জয়শঙ্কর সূচনা দিয়েছেন। বৈঠকের যোগদেই বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারত ইউরোপীয় সংঘ মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিনামাকে এক নিরপেক্ষ এবং সন্তুলিত পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। উভয় পক্ষ কতক গুরুত্বপূর্ণ ক্ষেত্র উপরে নির্ভরশীলতা হ্রাস করা সহ নির্ভরযোগ্য তথা ব্যাপক যোগাণ শৃঙ্খল প্রতিষ্ঠা নেই অঙ্গীকারবদ্ধতা প্রকাশ করেছিবা শ্রী গোয়েল কহিছন্তি। মধ্যপ্রদেশের ইন্দোর প্রথম আন্তর্জাতিক বিমান উড়াণ সেবা আরম্ভ হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব সংযুক্ত আরব এমিরেটসর রাজধানী আবুধাবিকে সিধাসলখ বিমান উড়াণকে পতাকা দেখাই গতকাল শুভারম্ভ করেছেন। এই অবসরের মুখ্যমন্ত্রী কহিছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ দৃষ্টিকোণ জনে সাধারণ লোকর বিমানযাত্রাকে এই পদক্ষেপ প্রতিপাদিত করুছি। আন্তর্জাতিক বিমান চলাচল পাই আর্থিক সহায়তা স্বরূপ সরকার প্রতি উড়াণ পাই 15 লক্ষ টাকা প্রদান করা নিষ্পত্তি নিয়েছেন। যাত্রীঙ্ক টিকট মূল্য হ্রাস করিবারে এহা সহায়ক হেব। ডক্টর যাদব কহিছন্তি, পূর্বরু বিমানরে প্রতি সিট পাই 24-25,000 টাকা ভড়া দেওয়াকে পড়ুথিবা বেলে এবে এহা 12-15,000 টাকাকে হ্রাস পাইছি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান সপ্তাহকে 4 দিন ইন্দোর আবুধাবিকে যাত্রা করিব। পূর্বরু দিল্লি কিংবা মুম্বাই দেই আবিধাবকু যাত্রা 7-8 ঘন্টা লাগুতবা বেলে এবে এহা 3 ঘন্টা 15 মিনিট কো হ্রাস পাইব বলে ডক্টর যাদব কহিছন্তি। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালকু দ্বিতীয় দল ভাবে আর্জেন্টিনা উন্নীত হয়েছে। গতকালের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে আর্জেন্টিনা 2-1 গোলরে পরাস্ত করেছে। আসন্তা রবিবার দিন আর্জেন্টিনা এবং স্পেন মধ্যে ফাইনাল ম্যাচ খেলা যাব। গত 2022 সংস্করণে আর্জেন্টিনা টাইটল হাসল করেছিল।
ଭାରତ ଇଂଲଣ୍ଡ ପୁରୁଷ ତିନିଟିକିଆ ଦିନିକିଆ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ର ଦ୍ୱିତୀୟ ମ୍ୟାଚ୍ ଆଜି ଖେଳାଯିବ। କାର୍ଡିଫ୍ର ସୋଫିଆ ଗାର୍ଡେନ୍ସଠାରେ ଭାରତୀୟ ସମୟ ଅପରାହ୍ନ 5:30 ଏହି ମ୍ୟାଚ୍ ଆରମ୍ଭ ହେବ। ପୂର୍ବରୁ ଗତ ମଙ୍ଗଳବାର ଅନୁଷ୍ଠିତ ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ରେ ଇଂଲଣ୍ଡକୁ ଭାରତ 6 ପରାସ୍ତ କରିଥିଲା। ଏଥିସହ ଭାରତ ସିରିଜ୍ରେ 1-0 ଆଗୁଆ ରହିଛି। ଆସନ୍ତା ରବିବାର ଲଣ୍ଡନ

অপরাহ্ন চারিটারে জন্মবেদী অভিমুখে নবদিনাত্মক যাত্রার বাহারিবে চতুর্থা মূর্তি। রথযাত্রা বিনম্রতা, সাময়িক অংশগ্রহণ ও নিঃস্বার্থপর সেবাক প্রতিফলিত করে, শুভেচ্ছার কহিলেন প্রধানমন্ত্রী। পেট্রোল, ডিজেল এবং এটিএফ রপ্তানি শুল্কের সংশোধন কলে সরকার। মহান বিপ্লবী চক্রধর বেহেরা রাজ্যস্তরীয় জয়ন্তী পালিত এবং লঘুচাপ প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানের লাগি

যেতে দূর ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড়থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীলনগর কু আস এ নীলাদ্রি মন্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তকর লীলারে তুমি মধ্যে আসি সমস্তে উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্টনাদ যেঠা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যি কোণ আপনার সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রাচ সুদর্শন দার ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নম সে চারি মূর্তি আজি কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজি দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যে পদক বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্যে আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদক বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল নাহি অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদক ধোই দেবাকু চাহে টিকিয়ে পূর্ব আপন মানে শুনিলে ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই সেইটি পাই তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি আসছন্তি ভক্তঙ্কর আখির নীরে তাঙ্কর পাদকু ধোইবা পাই আহা কি সুন্দর ভাবরে ডক্টর শান্তনু রথ মহোদয় কইতিলে তাকু শ্রবণ করি মো দেহ এবে মধ্যে লোম টাঙ্করি উঠেছি প্রভু এড়ে ভাগ্য মোর হেব কি বৃন্দাবনেশ্বরী সেবকী আপনার যদি মু সেবা ন করি পারিলে না আপনার সেবকর সেবা যদি করিবি তাহা মধ্যে মো পাই পুণ্য হইযিব কারণ আপনার পাদ এ চক্ষুর লোতক মধ্যে আজি নিয়ন্ত পড়িযিব প্রভু তথাপি আসিছন্তি আপন সেইপরি ভাবরে গরুড় যাহার বাহান কি দেবী আসন লক্ষ্মী দেবী যার খরণি তাকু কি দেবী ধন প্রভু আপনার কি বা আসন দেব আপনার আসন দেবা পাই কারণ গরুড় যাহার বাহান তাকু কি বা দেবী আসন লক্ষ্মী দেবী যার ঘরণী তাকু কি দেবী ধন যাহার আসন গরুড় যাহার ঘরণী স্বয়ং ঐশ্বর্যময় কোটি ঐশ্বর্যর অধিকারিণী মা জগজ্জননী মহালক্ষ্মী আপনার কি বা ধন দেবী সেইপাই কন অ আপনার মধ্যে কেছেন যো যো যাম যাম তনু ভক্ত শ্রদ্ধেয়াম অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধা তামেব বিদদামি হম।

বাধ্য সুখ তেজি রাজা তোষিবে পরজা তেবে ত পরমারাধ্য। শ্রোতা বন্ধু, বর্তমান ভগবতী মা সুভদ্রাঙ্ক রথরে গজপতি মহারাজ দিব্য সিংহদেব ছেড়া পহরা করুচন্তি, আগরে চালিছন্তি রাজগুরু যে মন্ত্রপাঠ করুচন্তি। ওম হিরণ্যবর্ণাম হরিণীং সুবর্ণরজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীং লক্ষ্মীং জাত বেদম আবহ। এবং যে ঘটুয়ারি আগে অছন্তি, যে চন্দন সেবা করন্তি, চন্দন ঘোরি মন্দিরর প্রতিটি চন্দন লাগিকু সে চন্দন যোগান্তি, সে সেই রূপা পিঙ্গণরু চন্দনর ছেড়াকু ছিঞ্চি দেউচন্তি রথর চারিপটরে। স্বর্ণ মার্জনীকু ধরি সেই শুক্ল পুষ্প এবং ছেড়াকু পহরি দেউচন্তি আদরর সহিত গজপতি দিব্য সিংহ মহারাজ। আপন মানে অনেক কথা শুনুলে এই আদ্য সেবকঙ্কর বিষয়রে। বাস্তবরে আমি মানে আমার পরম্পরাকু নেই এতে মোহনীয় জীবন যাপন করুছে, তেণু পরম্পরা বর্তমান সেই যে ছেড়া পহরার যে স্বর্ণ মার্জনী অনেক সেবায়ত মানে সেই পরিবেশরে মুন্ডরে লগাই দেউচন্তি, কাহিকি না কেতে অহোভাগ্য সেই ঝাড়ুটির যেউথিরে পরমব্রহ্মঙ্কর সে পবিত্র দিব্য রথর স্পর্শ বা ছেড়া পহরা করাগলা। ত্রিখণ্ডিকা কাহালি বিষয়ে আপন মানে শুনুলে আমার যে করুলে বরিষ্ঠ ঘোষক ডক্টর নরেশ চন্দ্র দাস মহোদয়, তেণু ইয়ে সবু হচ্ছে আমার পরম্পরা, কৌশি সময়ের এথিরে ভুল হয়ে পারিব না। আজ গোটে বিচিত্র কথা দেখা মিছি, প্রায়ত ব্যক্তিগত অনুভবর মু কবি 32 বর্ষ ধরি এ রথযাত্রা দেখি আসুলে মধ্য আজ যে প্রকারের সকাল সময়ের মাত্র 2 ঘণ্টার পাগ শুখিলা লা, কিন্তু সম্পূর্ণ ভাবরে বর্ষা সিক্ত সেবা আজ মহাপ্রভুঙ্কর কণ রয়েছে লীলা সেথিরে প্রতিটি সেবায়ত, এপরিকি এই যে বৃদ্ধ বয়স লা যে বয়বৃদ্ধ জগৎগুরু শঙ্করাচার্য সে মধ্য 3 রথরে সেবা করা সময়ের পুষ্পাঞ্জলি দেওয়া সময়ের ওদা বর্ষারে ভিজি ভিজি সেবা করুলে। বর্তমান গজপতি মহারাজ সেই 3 রথর ভিজি ভিজি বর্ষার অতি প্রবল মাত্রার মেঘ, সেই মেঘরে সে সেবা করুচন্তি। দেখন্তু আদ্য সেবক ভিজুচন্তি, মহানায়ক ছতিশা নিজগর মহানায়ক সে মধ্য ভিজুচন্তি, আউ সমস্ত সেবায়ত মানে কম কহিবে, কাহাকু কহিবে, নিয়তির যে ইচ্ছা তা বিরুদ্ধরে আমি মানে সাধারণ মানুষ, আমার কৌশি না ব্যবস্থা আমি নিয়তি কু বিরোধ করে পারিবা, নিয়তির প্রতিকূলরে যাই পারিবা, তেণু সে হচ্ছন্তি যেপরি তাঙ্কর আশিষরে সুন্দর এ ধরা কুহা যাইছি, প্রভু তোমারি আশিষে সুন্দর এ ধরা, তেণু এই তাঙ্ক আশীর্বাদরে সবু যাহা আমি করিবা তাহা হি সর্বশ্রেষ্ঠ কার্য বলে আমাকে বিবেচনা করিয়াকু পড়িব। সুন্দর পুষ্পরাজিরে মণ্ডনি হইথিবা সেই দর্পদলন রথকু সর্বলক্ষণ সম্পন্ন যে রথরে সারথি অছন্তি অর্জুন, এবং যে রথরে মা ভগবতী স্বয়ং যোগমায়া ত্রিভুবন জননী সূক্ষ্ম রূপা জগজ্জননী মা সুভদ্রা বসিছন্তি, তাঙ্ক পাখরে চক্ররাজ সুদর্শন বসিছন্তি, সেই দিব্য রথকু বর্তমান ওলেই দেউচন্তি পুনর্বার ছেড়া চন্দন যে জলকু সিঞ্চন করি শুক্ল পুষ্পকু দয়নামালির যে শুক্ল পুষ্প তাকু সিঞ্চন করি সে প্রার্থনা করুচন্তি যে মা তুমি এ জগৎকু কল্যাণ কর, জয় ভগবতী দেবী নমো বরদে, জয় পাপ বিনাশিনী বহু ফল দে। তেণু এই সুন্দর সেবা যেতে প্রতিকূল পরিস্থিতি আসু, কাহিকি না আপন মানে হচ্ছন্তি এ চলিত বর্ষর রথযাত্রার প্রমুখ সাক্ষী, আমি সমস্তে আমি কেবে ভুলিবা নাহি এ 2026 মসিহা রথযাত্রা যেপরি ভাবরে

শ্রোতা বন্ধু নমস্কার। আমা ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনা গুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হই পারিব। এই পরিপ্রেক্ষিরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: বুঝলো না প্রদ্যুম্ন? কথারে অছি ভরসা থিলে যাইকি তুমি আগকু আগেই পারিব। এই ভরসা রূপক জিনিসটি আম ভিতরে কেমতি ভালো ভাবে সঞ্চার হো সেইটা হি আমি সবুবেলে দেখিবা।
1: দেখো আমি ঘর মানকরে ছোট পিলা মানকরে ভরসা হউছন্তি বড়, আউ সবু পরিবারর ভরসা হউছন্তি স্বয়ং ভগবান মহাপ্রভু জগন্নাথ। এ জগতর নাথ জগন্নাথ সমস্তঙ্কর ভরসা সে হি মাত্র। আমি যাহা করু না কাহেকি প্রত্যেক কথারে আমি তাঙ্কু সমর্পণ করু নিজকু এবং ভাবু যে আমার কর্তব্য আমি কলু এবং ভগবান জগন্নাথ সমস্তঙ্কর অলিয়র্দলি শুনন্তি এবং সে হি প্রকৃতরে আমকু সফল রাস্তারে নেই যাআন্তি।
0: দেখো বারো মাসরে তেরো যাত্রা কোহা যায়। প্রভু শ্রীজগন্নাথঙ্কর শ্রীমন্দিরে সবু যাত্রা পালন হুয়ে। লোক মানে ভাবন্তি যে বারো মাসরে বারোটা যাত্রা হওয়ার কথা, তেরোটা যাত্রা আসিলা কুয়াড়ু। সাধা কথা রথযাত্রা হেলা দুইটা, গোটে যাত্রা আর গোটে বাহুটা যাত্রা। তবে যেহেতু এই রথযাত্রা হচ্ছে তা অর্থ যৌ ভক্ত মানে মন্দির ভিতরক যাই পারন্তি নাই সেমানে রথ উপরে প্রভু শ্রীজগন্নাথঙ্কু দর্শন করিবে এবং নিজকু আনন্দিত করিবে এবং সবু দুঃখ যন্ত্রণারু মুক্তি পাইবে। সেথিপাইঁ রথযাত্রা শ্রীজগন্নাথঙ্কর রহিছি, এটা আজি নহে বর্ষ বর্ষ ধরি পালন হই আসুছি।
1: দুনিয়ারে যেতে প্রকার বিশ্বাস রহিছি, যেতে প্রকার ধর্ম রহিছি, সবু ধর্মকু সংশ্লিষ্ট কল্লা ভলিয়া বা সবু ধর্মকু আপনাই কল্লা ভলি ধর্ম হেলা জগন্নাথ ধর্ম। সেইথিপাইঁ তাঙ্কু জগতর নাথ জগন্নাথ, সেই হিন্দু দেবতা, সেই সাহি দেবতা, সেই জীবমানঙ্কর দেবতা, সেই যেতে প্রকার পৃথিবীরে আমার বিশ্বাস রহিছি, পৃথিবীর কোণ অনুকোণে যেতে ধর্ম রয়েছে সবু ধর্মকে আপনাই পারিবা, সবু ধর্মকে আপটাইবার ধর্ম হচ্ছে সনাতন ধর্ম এবং জগন্নাথ ধর্ম। তবে এই জগন্নাথ ধর্মকে আমি জানিছু যেতে লোক অছন্তি এ দুনিয়ারে সমস্ত জীবনকে বিভিন্ন প্রকারর দৃষ্টিভঙ্গিরে দেখন্তি, তবে প্রভু জগন্নাথ নিশ্চল এবং সেই স্থির।
0: আজি আমার স্থানীয় কলাকার মানুষ নেই কার্যক্রম রাখিছু, কারণ যেতে ডাকিলে বি প্রভুকে উণা হয়ে যায়, যেতে খোঁজিলে বি উণা হয়ে যায়, তেণুকরি তাঙ্কর না ভক্ত মানে শ্রদ্ধারে দেইছন্তি অঝট কালিয়া। তবে আজি শুনেইবা সঙ্গীত রূপক অঝট কালিয়া।
1: তবে পরিবেশন করিবে অজিত কুমার পাণিগ্রাহী ও সাথী শিল্পী মানে, সেমানে হেলে সৃষ্টি হত্তা, রশ্মিরেখা মহাপাত্র, প্রেম কুমার পাত্র, সঞ্জয় কুমার মহাপাত্র এবং দিলীপ কুমার দাস। বাদ্যযন্ত্রের সহযোগিতা বিভূতিভূষণ বেহেরা, সঞ্জয় কুমার মহাপাত্র, শেখ সরাপতল্লী, লোপামুদ্রা পাণিগ্রাহী এবং দীপাঞ্জলি জ্যোতিষী। রচনা অজিত কুমার পাণিগ্রাহী, স্বর সংযোজনা সঞ্জয় কুমার মহাপাত্র, প্রযোজনা লক্ষ্মণ পালেইয়া।
0: তবে আসন্তু শুনিবা সঙ্গীত রূপক অঝট কালিয়া। জগতর নাথ আহে শ্রীজগন্নাথ, মো কথা কি তোমার কানে পড়ুনি, মোর ছোট সংসার ধন্য হয়ে যাব তোমার পরস পাই, মো ঘরে যাহা অছি তাহা হি দেই তোমাকে সন্তুষ্ট করিবি। কেতে ভক্তঙ্কর কথা বুঝিছ, তাঙ্ক মন কথা শুনিছ, তাঙ্কু সন্তুষ্ট করিছ, থরটিয়ে পছে মো ঘরকু আসন্তনি। ইয়াকু গাই শুনাউছন্তি সঞ্জ।

শ্রোতাবন্ধু, কার্যক্রম শেষে অনুরোধ করছেন আপন মানে হলে শ্যামাখুণ্ডা ব্লকর নাগাসাহি চিকু মিকু রিঙ্কু পিঙ্কি রিঙ্কি লকি চুমকি মিঠি গেলহি সুমন ও তাঁকর অনেক সাংসাথী। তেবে শ্রোতাবন্ধু, শুণন্তু আপনার পছন্দর কৌন হেজ স্বপ্নময় আয়া চলচ্চিত্রর এই গীতটি যুগলকণ্ঠে গাইছেন শিল্পী উদিত নারায়ণ ও অনুরাধা পোড়ওয়াল।

শ্রোতা বন্ধু শ্রুতলে প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর, শুনিপারে অল্প সময় মধ্যে।

0: আস হে দেবশ্রী, অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব?
1: নজাণ কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীলমাধব রূপরু অন্তর্ধান হেল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্র দুম্নে কল শোকাপ্লুত?
0: জাণে মুহি, সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত। কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাচ্ছি তাঁক পাদ তলে গুহারি করবি, তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কাহিকি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকু চহলাই দেইছি সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকু সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঢ়ারে থিবা আমার জন্মস্থান মহাবেদুকু থরে বুলিবাকু যিবা তুমি অনুমতি দেলে
0: এ তো অতি উত্তম কথা এথিরে আপত্তি করিবার মোর কোন অছি
1: কোন খালি যিবা আসিবা না সেটি কিছু দিন রহিবা
0: তুই যা স্থির করিব
1: কেউ দিন যা
0: যেদিন তুই ঠিক করিব
1: কেউথে যা
0: তু যেথে কহিব
1: রথরে যা
0: যা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেইথে যা তুমি তাড়ধ্বজরে যাব মু যাবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যাবে আউ গোটে কথা ভাই পথিয়ে কথা
0: কন
1: মহাবেদী আমার জন্মস্থান সেটিকি প্রতিবর্ষ থরে যাই বুলি আসলে কেমিতি হন্তা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাঙ্গে ভেট মধ্য হয়ে যাতা আউ মাউসী ঘর পোড়পিঠা মধ্য খাতে
0: মাউসী পোড়পিঠা পত্র মনে পড়লা তো কথার মু কোন কেবে অমত হয়েছে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতবে যাহা চাহিবু যাহা করিবু সবুতে মোর মত রয়েছে
1: ধন্য হলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হেবি নাই ভাই ভৌণী তিনি হে রথরে বসি জন্মস্থানকু যিব আউ মু কাহিকি মু কোন তোমার জগুয়াড়ি কি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

0: দেখো দেখো যুদ্ধহারী কাঞ্চিরা দেখানো সন্ন্যত পলায়েছে চন্ডাল নৃপতি পুরুষ উত্তম।
1: কোন হল হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। এ পরাজয় মোর নুহে প্রভু, এ পরাজয় তোমার। মোর পরাজয়কে মু স্বচ্ছ করি পারিবি, কিন্তু তোমার পরাজয়কে মু স্বচ্ছ করি পারিবি নেই প্রভু। আজি এ অপমানর তীব্র চড়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানের বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা কর প্রভু, মতে অভিযানের বিজয়ে সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতিকি মোর মিনতি, এতিকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশে যাত, তার অপমান বাস্তবিক আমার অপমান, তার পরাজয় আমার পরাজয়। চাল ভাই যা, আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করা গজপতি সেঠারে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চাল ভাই, পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বর আমি ঘোড়ারে যাই সেটারে পৌঁছি যা।
3: চাল মু প্রস্তুত হচ্ছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি জামা পদ্মাবতী আজি মোর বন্দিনী। মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাইঁ পদ্মাবতীকে জনে চণ্ডাল সাথীরে বিবাহ করিবাকে পড়িব।
1: চণ্ডাল সাথীরে?
0: হ্যাঁ, চণ্ডাল সাথীরে। মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্কে প্রতি কাঞ্চি রাজার তাচ্ছল্য মনে নাহি তুম? জনে চণ্ডাল বর খুঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা। শীঘ্র এ কার্য সমাপন করিবাকে হব। শ্রীগুণ্ডিচা দিন হেলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতীক প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাবেরী কোলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি, সে আজ মো প্রতি এক নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এই অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।